শ্রোতা বন্ধু, আমি বর্তমান এক ভর্চুয়াল তথা অনলাইন যুগরে বাস করছু। সমস্ত তথ্য ডিজিটাল হেলানি, প্রত্যেক কার্য কম্পিউটর এবং মোবাইল সাহায্যে করা যাচ্ছে। আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যকে ইন্টারনেট মাধ্যমে অন্য মানুষ দেছু। এই তথ্যগুলি কতক লোক বেআইন ভাবে ইন্টারনেট ব্যবহার করে এসএস করছন্তি। এই অপরাধিক কার্যকলাপকু সাইবর অপরাধ কুহাযায়। সাইবর অপরাধ হেউছি এক অপরাধিক কার্যকলাপ, যাহাকি এক কম্পিউটর সিস্টম, এক নেটওয়ার্ক কিংবা নেটওয়ার্ক উপকরণ ব্যবহার করে করা যাই থাই। এই অপরাধী মানে হ্যাকিং, ভাইরাস অ্যাটাক, মালওয়্যার অ্যাটাক ইত্যাদি বিভিন্ন কৌশল ব্যবহার করে অন্য কম্পিউটরকু টার্গেট করিবা পাই এক কম্পিউটর সিস্টম কিংবা ডিভাইস ব্যবহার করন্তি। এহা জনে ব্যক্তি, ব্যক্তিগত সম্পত্তি, এক সংগঠন, সরকার বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে বিপুল প্রভাব পকাইবা সহিত আর্থিক ক্ষতি মধ্যে ঘটায়। বড়ুথুবা টেকনোলোজি সহিত অপরাধ মধ্যে বৃদ্ধি পাউছি। আমি কিছু সাধারণ পদক্ষেপ গ্রহণ করি অপরাধরু নিজকু সুরক্ষিত রখিপারিবা। অপরাধকু রোকিবা পাই আমি প্রথমে আম কম্পিউটর তথা অন্য উপকরণগুলিকু সুরক্ষিত রখিবা। এহাকু সুরক্ষা দেবা পাই আমকু অত্যাধুনিক সফটওয়্যার এবং অপরেটিং সিস্টম রখিবাকু পড়িব। সর্বদা এক উত্তম মানর এন্টিভাইরস ব্যবহার করিবাকু পড়িব। এহা সফটওয়্যার সিস্টম স্ক্যান করে, বিপদ চিহ্নট করে এবং অপসারণ করে।

ৰখিলা, আগলি আৰু চগড় হুলি নচালে হলীয়া পিলা, গোটেই অখৰ হলে চিলি আখি পাখি কাঁখিলা, আগলি আৰু চগড় হুৰি নচালে হলীয়া পিলা, গঢ়েন চঢ়েন পল্লে মিছে বাহিনে মাকলে কল, গঢ়েন চঢ়েন পল্লে মিছে বাহিনে মাকলে কল।

শিবব্রত দাসঙ্ক লেখা থু কথাচিত্র মমতার এই গীতটাকে শুনুন। গীতটাকে গাইছেন চিত্ত জেনা আউ পি সুশীলা, সঙ্গীত প্রফুল্ল কর।

কার্যক্রমের শেষ গীতটাকে শুনুন। গীতটাকে গাইছেন শ্রীচরণ, কথাচিত্র আই লভ মাই ইন্ডিয়া। গীতটাকে লিখেছেন অরুণ মন্ত্রী ও বিজয় মল্ল, সঙ্গীতটি সাজিয়েছেন প্রেম আনন্দ।

সুনমা ভিক্টরি সিনেমার এই গীতটাকে গাইছন কে কে, গীতটাকে লিখিছন অমিতাভ ভট্টাচার্য আর সঙ্গীত সজাইছন অনুপ মল্লিক।

পরবর্তী গীতটা শুনমা, দ্য হ্যাক সিনেমা নু গীতটাকে গাইছন সান, সঙ্গীত সজাইছন দেবজিৎ বেরা আর লিখিছন কুণাল বোস।

এথর শুনুন অনামিকা সিনেমার এই গীতটা গাইছেন শান, গীতটাকে সঙ্গীত সজিয়েছেন অনু মল্লিক।

এথরো শুনুন, কই আপসা সিনেমা নো এই গীতটা, গীতটাকে গাইছন শান আর সুনিধি চৌহান, লেখিছন সমীর, সঙ্গীত সজাইছন হিমেশ রেশমিয়া।

শ্রোতা বন্ধু, গোটিয়ে দেশের বিকাশ পাই দক্ষ প্রশাসন নিহাতি ভাবে আবশ্যক। তা সহিত সচেতন নাগরিকর ভূমিকা সেতে গুরুত্বপূর্ণ। এ দুহে পরস্পর পরিপূরক। দক্ষ প্রশাসনর অর্থ হেউচি জনসাধারণকু স্বচ্ছ, দ্রুত এবং উত্তরদায়ী সেবা প্রদান করিবা। যেতেবেলে প্রশাসন সত্য এবং নিষ্ঠার সহ কার্য করিথায়, সেতেবেলে লোকঙ্কর বিশ্বাস বড়িথায়। এথর শুনন্তু ববি কথাচিত্রর এই গীতটি, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

শ্রোতা বন্ধু, সচেতন নাগরিক মানে নিজের অধিকার সহিত নিজের কর্তব্য প্রতি মধ্যে সচেতন রয়ে থাকে। সেইপাই সে আইনর সঠিকভাবে পালন করতে, আবশ্যক ভোটদান।

শ্রোতা বন্ধু, প্রশাসন হেউছি দেশের মেরুদণ্ড এবং নাগরিক হেউছন্তি গণতন্ত্রর প্রাণ। যেতেবেলে এই দুই শক্তি একাঠি কাম করন্তি, সেতেবেলে উন্নতির নূতন দিগ উন্মোচিত হইথায়। দক্ষ প্রশাসনর অর্থ কেবল সরকারি কার্যালয়ের কার্য তাহা নুহে, এহা হেলা লোকঙ্ক সমস্যার ত্বরিত সমাধান, স্বচ্ছতা, উত্তরদায়িত্ব এবং সমাজ কল্যাণমূলক সেবার সফল পরিচালনা। এথর শুণন্তু দিল অপনা অর প্রীত পরাই কথাচিত্রর এই গীতটি গাইছন্তি লতা মঙ্গেশকর এবং সাথী। গীতরচনা শৈলেন্দ্র, সঙ্গীত নির্দেশনা শঙ্কর জয়কিষণ।

শ্রোতা বন্ধু, আজ ডিজিটাল সেবা, অনলাইন অভিযোগ ব্যবস্থা, ই গভর্নান্স ভাল ব্যবস্থা মাধ্যমে প্রশাসন লোক নিকটতর হয়ে পড়ছে। উন্নত সমাজ গঠনের প্রত্যেক নাগরিক ভূমিকা রয়েছে। কেবল অভিযোগ করা নুহে, সমস্তে সমাধানের সহযোগ করা নিহতি ভাবে আবশ্যক। এথর শুণতু জিন্দগি জিনে কে লিয়ে কথাচিত্রর এই গীতটি কণ্ঠশিল্পী যশু দাস, গীতরচনা এবং সঙ্গীত নির্দেশনা রাজেশ রোশন।

0: ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆଜିର ଘର ସଂସାର କାର୍ଯ୍ୟକ୍ରମର ହେଲୋ ସଖୀ କ୍ରମକୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ଶିବାନୀ ଲାଲ। ଆଜିର ବିଷୟ ହେଉଛି ଦକ୍ଷ ପ୍ରଶାସନ ଏବଂ ସଚେତନ ନାଗରିକ। ଆପଣମାନେ ଆମ କେନ୍ଦ୍ରକୁ ଫୋନ୍ କରି ଏ ସମ୍ପର୍କରେ କଥାବାର୍ତ୍ତା କରନ୍ତୁ। ଆମ କେନ୍ଦ୍ରର ଫୋନ୍ ନମ୍ବରଗୁଡ଼ିକ ହେଲା 0663-2411-231 ଏବଂ 0663-2411-240। ହ୍ୟାଲୋ, ହ୍ୟାଲୋ, ହ୍ୟାଲୋ,
1: ହ୍ୟାଲୋ।
0: ହଁ ଆଜ୍ଞା, ଘର ସଂସାର କାର୍ଯ୍ୟକ୍ରମର ହେଲୋ ସଖୀ କ୍ରମ।
1: ହଁ ନମସ୍କାର ମ୍ୟାଡମ।
0: ନମସ୍କାର ମ୍ୟାଡମ, ଆପଣ କିଏ କହୁଥିଲେ? ଆଚ୍ଛା, ସୁନ୍ଦରଗଡ଼ରୁ କହୁଛନ୍ତି? আচ্ছা, আজির আমার বিষয় হচ্ছে দক্ষ প্রশাসন এবং সচেতন নাগরিক। যেমিকি গোটে দেশের বিকাশ পাই দক্ষ প্রশাসন নিহাতি ভাবে আবশ্যক, তা সহিত সচেতন নাগরিকর ভূমিকা মধ্য গুরুত্বপূর্ণ। তো এই দুয়ে হচ্ছেন পরস্পর পরিপূরক। তো আপনার এই বিষয়ে মত কুহতু।
1: প্রশাসনিক ক্ষেত্রে আজিকালি বহুত প্রকার উন্নতি তো হয়েছে, আইন কানুন।

0: উন্নয়ন কার্য অধিক সফল হব। স্বচ্ছতা, দায়িত্ববোধ, সহযোগ এবং সচেতনতা, এই বিষয়গুলি হচ্ছে দক্ষ প্রশাসন এবং সুস্থ সমাজের মূল আধার। প্রশাসন হচ্ছে দেশের মেরুদণ্ড, আউ নাগরিক মানে হচ্ছেন গণতন্ত্রর প্রাণ। যেতবে এই দুই শক্তি একাঠি কাম করতে সেতবে উন্নতির নূতন দিগ উন্মোচিত হয়ে থাকে। দক্ষ প্রশাসনের অর্থ কেবল সরকারি কার্যালয়ের কাজ তাহা নুহে, এহা লোকঙ্কর সমস্যার ত্বরিত সমাধান, স্বচ্ছতা, উত্তরদায়িত্ব এবং সমাজ কল্যাণমূলক সেবার সফল পরিচালনা। আজ ডিজিটাল সেবা, অনলাইন অভিযোগ ব্যবস্থা, ই গভর্নান্স ভাই ব্যবস্থা মাধ্যমে প্রশাসন লোকঙ্ক নিকটতর হয়ে পারিছি। হ্যালো, হ্যাঁ আজ্ঞা, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি মানে রাষ্ট্রীয়ত্বর ভাবনা সমস্ত মনে রহবা আবশ্যক, তাহলে হি রাষ্ট্রর উন্নতি হয়ে পড়ব। আজ্ঞা, হুম,
1: নাগরিক ভাবে

0: পাড়া মুঞ্জান আউ আট পাড়ন বাঁচা নাঙেন মাল্লা একা সান পাড়তন হাই পয়সা তা মাল্লা দিন মাল্লা এন পাড়ন তা এন মজুরি কামা কালেন এতক পয়সা চো নেঘা সার্টিফিকেট অন্দর আর লেখত একিন সান হালে হ্যাঁ সুন্দরগড় জিল্লান তা ভেড়া ভাল গার্ল হাই স্কুল নু
1: আচ্ছা
0: আসাম উচ্চাসার বুয়া সঙ্গে নামেন লেখতা চাইচাস যা বি হু উদ্ধার বাড় করি বুয়া শশান লেখতা চাষারু মাসকে মাস আসান হি তিহলা হওয়া চাল গাছ এনে তানি মজুরি বুতা কামারা
1: যে আসান একাসান রালকার
0: আসান হস্টেল রাচা হস্টেল রাচা লেকিন আসান এনে রাঁধনি আন্ট ওই কাজ কাম এনে এমিন আর ইন ওই কাজ কাম এমহায় অনা মহালগা আর বিতা চালগা আসান রালকাম আউ বর্ষে অসান পারচান
1: আচ্ছা
0: উদান মানাকালি 1978 মসিয়ান্তা কথা হালে হুস্তি পাস মানজান আউ বারচান খরা ছুটি গে অকেন বাস বাচা হাজে মাল্লা আকুন আরো আমু পাড়ু হাই হলে মাদ বাচা যে তাহা তা মন আতলি পাড়া গে পাড়াত যেনতা সেনতা হলে আর ভুহী গুঠার মজুরি হাজিরি কাবালনা টানে দেয়া চোর বাচা মাল্লা একা সান আর মান মা বোধ পাড়া বাচা ঠিক আতলি মা পাড়তা যা হলে এন মান দিয়ে আড়া মা অনে হলে ঠিক এনে জাম্মু পানি জুন জুন বা
1: জুন জুন জুলাই
0: হলে ছুটি মাঞ্জিকি চা হলে মজুরি হনে লাট কোম্পানি কি হোক ঘানি কালগান হলে জব তক এখান নামে লেখতর কেঙ্গান পাড়তম হর হালে যে কি মান্ডি অন মাল্লা হলে মুলে মান্ডি মানে বাচান আউ পুরা সাত দিন মানে অনশন কাম চানবা হলে মান্নু নারগর আর অন্থাড়ি জামুন চহন আর বেকুটিকে চন মার্চিটিকে মোহন চন আর ফের নালঘো কামাকন এঘা দাই উঠে আর অলা অলাহা করে এঙ্গান ওয়াই মান্ডি জোড়ে অনুচি এতক নালখু কামাল দি নিহা খুর দেশকে মানাল কের মাল্লা তো এঙ্গান পাড়তর হলে অনন মাল্লা হলে মা হনেন বালগান আগে তো বহুত দুঃখ লাগা লাগা
1: কিন্তু পাড়াগে ইচ্ছা রাচা
0: বহুত ইচ্ছা রাচা পাড়াগে যে এনে গরিব এড়পান্তা হাত দনটা এসকিন হলে ভি অনটা এন অনটা নালখনটা কামন আর এন যেনতা হলে না আমি ওই বাচান আউ আদা মেঘা মনে ন সচ্চান আউ হনে বাচান আগে হাঙ্গা বাচা হাজি হাই হনে হালে নিন যা মা অনাল দি মান্ডি আড়া হালে নিন পাড়তন হালে অনু এন উধার উধির হালে আমার অনার পাড়তন আর ঠিক আতেলি হনে হালে এন মজুরি কামালেন চার হপ্তা কামচান হলে এতক পয়সা মানো হালে নিন এঘা সার্টিফিকেট অন্দরা বারা আর ইসান হালি যমন কেরা হাইস্কুল নু লেখতে হয়েছে বাচান আগেন এহে বাস যমন কেরা হাইস্কুল নু লেখতে আছে চিচ্ছাস আর ওসান পড়াচান মেট্রিক ক্লাস 1981 নু চিচ্ছান আগে তো 11 মেট্রিক রাচা না তারপরে এঘা পড়া গে ছাড়া চা কলেজ ভিতর কিরণ নে কিন্তু দাদা সাঙ্গে এন যেতেবেলে ভেড়া ভাল গার্লস হাইস্কুল নু পড়াল গান এঘা কহা দাদা জিএম কলেজ সমলপুর নু পড়াল গাছ
1: হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে পাড়তাঙ্গম বলি করি এহে মন নু ভাবচান যে মাল্লা পাড়তকুন আর কাম আছে এন কিছু কিছু নালখু কাম আগে অনটা ট্রেনিং ফ্রেনিং অচকুন মানো
1: আচ্ছা
0: হলে এখন সিটি ট্রেনিং গে লাগান আগেলি তা হনে করি কটকণা মাল্লারু হলে খালি ফর্ম ফিল আপ কামারু হেবর কুঞ্চকুন মানা আলগা দেখেন ফর্ম ফিল আপ কামছ আচ্ছা এঘা বারচাঁদ এডমিশন কাম আগে আর সিটি কামাগে ইসান সম্বলপুর এঠা পালি নু আগে রাজা ইসান ওমেন সিটি আসান পাড়চান যে এঘে বাস এহা দাদা সঙ্গে এন সিটি কামনাগে হে দাদা ভুবনেশ্বর নু তান রিজার্ভ ব্যাঙ্ক নু হাক্কা চাষেন চাকরি হাক্কা চাষেন হেলে এহে দাদা 100 টঙ্কা তাই দাস বেশি মাল্লা হেলে আর 100 টঙ্কা এহে বাস গাড়ি ভাড়া 10 টঙ্কা কামদা সঙ্গে 90 টঙ্কা চি দাস পুরা এঘে মনে আতেলি আর 90 টঙ্কা বন এন অন্টা মানে অন্টা

0: দুই বোহণী রাজকাম মানে অন্টার পান এঘে কহা দেন চিসকাম হলে চারি বোহণী ভিতরে অন্টা বন্তা ডুঙ্গা জোর এমে নিজর মামু সেতাং দাসগে চিসকাম। তারপরে এঘে দৈব আমে ঈশান যেন জুনা ডিহিগে চিসকাম এম দুই বোহণী অন্টার পানু হলে এমে দায়িত বাচা যে এঘে তাই খসন্টাল দাস আউ তান হি এমে আজ্ঞা আর হি পড়ালগার আগে তান বিএ পাঠস কানার গ্রাজুয়েশন কামস কানার হলে আরও একাত্রা হানি দায় এরাক আউ দুই ভণী দন্টার পানু বিহা চোরা কামত বলিকি ফের তান এঙ্গান অচ্চা দাউ আসান বেঞ্জা বেটে মানজি
1: এখন অন্টানু
0: অন্টান রতলাম এমে পরিবার তিন ভাই আতলার এমে শ্বশুর গাড়ি হাতে মুন্ডা খালি আর ভণী মালকারি সাফার আকুন নেম অন্টানু নাতলাম আকুন জকর ভি ভিনে বাটকা মাল্লা মান
1: বড়িয়া বড়িয়া
0: বড়িয়া হাতে বচর হি জামার মানে বেঞ্জা হাজ কোহার মুঞ্জে চারি আর এঘে অন্টা হাতে বেঞ্জি কিছে আর অন্টা তালি এঘে জড়ে ননি আর ছোটে ঘি নাটা মুন্ডা কুকে অন্টা কুক সাফার অন্টা নাতলাম আকুন জকর ভি এমে হাল্লু গড্ডা কিয়ার পাপালি ভাগটা মাল্লা মানা
1: ইদাত বাড়িটি কথা যে নিম গুটি পার্সকার বলিকি পাঠকে মহত্ব মন বুঝিরকার বলিকি ই সম্পর্ক বোধ এন্দে দু হাত দু বচ্চো ই যেন ভাই বোহণী ডের শ্বশুর শাশ শ্বশুর বোধ এন্দে দু বুঝিরকার বলিকি ভল অন্টানু আতলদার তো ইশান বাড়িটি কথা যে পাঠ নাম যদি পাঠ পার্সকাত বলিকি নিজের মন ভিতরে হেজিকাত ভাবজিকাত আর একাবোধ ভল একাবোধ মন্দ বুঝরাল দাদ বলিকি ই জেতের বোধ অন্টা হেকরি আতলদার আৰু আৰু এটা বাঢ়িটে কথা যে অণ্টা কুকাই ধি খালি বুজৰি মা বুৱাৰ্গে কথা নিম যেন টেংগালকাৰ যে চাকৰি বাকৰি নঞ্জান হ'লে ভি মা বুৱাৰ্গেন কাপৰা লতা আইদান আদান চব হেন্দা চালিয়ান বুলি যেন টেংগালকাৰ অণ্টা কুকাই ধি নাদান কামাংগি আৰু এটা কথা টেঙা খাতিৰ কি চি যে ওড়িয়ানো যেনটা টেঙনাৰ যে মা হ'লে পাঠৈ মানে দেশ যাব আগেই বাগিল তাহা নিম পাঠই মাঞ্জকার পাঠ পাঠকার বলিকি যেতে হিসাব ঠিক হিসাব চালাল হলে নিমে হাত দু বছর গে একানে ইয়ে ইয়ে পড়ানার একানে কি তামে পড়া গেলে ব্যবস্থা কামালদার
0: হ্যাঁ আগে হাত দু বছর এটা পড়াতা গে মানে বহুত হানি কামজ কিছে আউ অনটা তা প্লস থ্রি কামচা দাও নার্সিং কামজ কিছে আর তাঙ্গান বেঞ্জা কামচ কামজ কাম কোহাবন আর ছোটে বোধ ডিগ্রি কামজ কিছে ডিগ্রি ইঞ্জিনিয়র আতা ভুবনেশ্বর পার্সাদার এখন চেষ্টা চালাবাজ কিছু তান নকরি চাকরি হিলাগান ইন্টারভিউ ফিন্টারভিউ বেশ কামালি আর এঘে পয়সা কাউড়ি তি এন এঘে মা বুয়ার গিয়ে এড়পাগে মাল্লা চিনা যেতে হইবে খরচা কাঞ্চে না শ্বশুর গাড়ি এড়পানো এঘা পুতরা ঝিহারি বড়ু বাড়ার গুঠি আসকে আগলি পারদর হলে তামা এডুন তাম ইলর হলে এমাগে চিয়াগে মা খাতর খরচা চিয়া মা খাতর বলিকি তামান পাড়তা চান সফু মানে খরচা বর্চা এমে কোহার ঘি বাবুসনটা কোহাবস আসেন পাড়াতাগে লাগান বহুত খরচা তান ইঞ্জিনিয়র পাড়চাস তাঙ্গান হি ডিগ্রি কামতাস কাম ভুবনেশ্বর নু আজকে লাগান বহুত খরচা মানিকিচা কিন্তু এন আকুন যকর ভি এন এতকো এতকো খরচা কামচান নিমান পাড়াতাজ কিচেন বলিকি মা তেঙ্গেন তাম নিজে আহর যে এমা নের খরচা কামচার আর পাঠতাজ কানার নের চিচার মা চিচার আবড়া কথা তাম আহর নিজে বলি এমা নিমা এতক চিচকিচেন বলি করে কেভে মাতেন
1: আজি আজি আজি মানে ওটা সেবা মনোবৃত্তি যে নিম নিমে কর্তব্য এবং নিম কাম করে যেহেতু নিম নিমে জিয়ানু নিম হে আকাদার যে অভাব অসুবিধা এনে দু অর্থ যদি পাঠস আজকে যদি সুযোগ মা হাকরা হালে এককানে লাগি আজকে লেখা নিম হি ভাবালদার যে নিজের পরিবার তা একা বি হাত দু বছর মানে পাঠান্তি মানে বঞ্চিত মা মান্না কথা তাহলে সুযোগ সৃষ্টি কামনা কথা নিজের দ্বারা যাহা মানালি সাহায্য সহযোগ কামনা কথা আজকে লাগান নিম কামালদার আর মা বাগির আতলদার তামে হাত দু বছর গে কামালদার
0: কম পার্স কিচেন ম্যাট্রিক যখন ম্যাট্রিক সিটি কামজ কিচেন কিন্তু এহার জীবন খুব এতকেও টিভি এন এহা আশা পদ যেতকি রাতে তা পূরণ মানজ কিচি
1: নিশ্চিতভাবে নিম পাঠ বন ম্যাট্রিক সিনে বালদার আর কম সিনে বালদার কিন্তু জীবন পাঠ জীবন পাঠ বদ নিমে বহুত আতলি
0: বহুত
1: আর আদাধি বাড়িটি কথা অন্টা আলার গে লাগান বহি পাঠ পড়ানা আর জীবনকে পাঠ পড়ানা বহু ফরক আসলে নিম জিয়া দেন দেত আজকে পাঠ পাঠকাদার বলি না সফলতা হাক্কাদার হলে এতকি মান্না সত্ত্বে আর অন্য কিছু ইচ্ছা আসলে গা নিমে জিয়ানো
0: আউ এদের অন্যতা ইচ্ছা আর এদের হি মাল্লা দিন খালি এঘে অনটা ইচ্ছা আতলি যে এঘে হাত দুদনটা চাকরি চুকরা কাম ধরলে হাই শুখে করি তাঙ্গান কেসানগে অনটা আনতে জড়ে কামচকুন চুকুন এম দুই বুড়া বুড়ি আর এদের কাম হাতলি আসান রম মাল্লা হলে হাত দু বছর আসান রম রম 2023 নু তা এঘে চাকরি মুঞ্জরা কের কিছি আউ রিটায়ারমেন্ট জানিন আউ এখন পেনশন ভি হাক্ষে আনিন।

0: মা কেন অন্য রকম চাল রাখলাম, তবে বি এখন বি এঙ্গে একা হাত দুটা মা এঙ্গে পড়া গেলে দরকার আছে কেনে আনি বাজ করি, এখন বি পেনশন তে বি এন কিছু কিছু সহযোগ কামাল।
1: নিশ্চিত ভাবে হলে তা নিমানে এরকম জানা মানলা খাতির যে নিম রিটিয়ার কাম কারর বলিকিরি যে ই যেন প্রকার স্বাস্থ্য নিম মেনটেন কামাল দার একা নে কানে নিমে রহন সহন বদ ঠিক আতলি যে
0: মানে অসল কথা মানালি নিজের মন যদি চিন্তা কি অনেক প্রকার টেনশন রাজকুন আর হি চেহারা ডাউন মানো আর হি মানে স্বাস্থ্য হি হানি মানো, লেকিন এমে টেনশন রাজকুন ভি এ নাদান মাইনর ধরালেন কেবে ভি মানে গুরুতর নেইকরি এনে ভাবনা বালা দিন কে এনটা এনে এনে মঞ্চা করা এনে হানি মঞ্চা করা ই সবু এমে ভাবনা বালা দিন যাহা ভি মানো ভগবান কে আশীর্বাদ খুশি নু রত খুশি নু অনত মহতাও যেটা ভি মানত চালাত আর নালখু পুতা আকুন জকর ভি এন ক্ষেত ধাল মাল যাহাতলি চাষবাস নু লড়সকিছেন এন কেবে ভি এপানো অকারু মারেন নিমে ই সিলাই পতর ঠানু ধরিকিরি নিমে হাতদার ঘি প্যান্ট কুর্তা সিলাবানা থানু নিমে বাড়কার ঘি সায়া ব্লাউজ নিমে সুইটর মফলর অনেকটা পিটরি চালকিনু সাফা জিনিস আঁকিছেন একা দিয়ে অভাব মালা কামনাকা একা ইচ্ছা এঙ্গে জামানু এন একা মানে এরিয়ান চান টিকে হেলে আদান নেন কামন হি কামন
1: ঠিক ঠিক
0: মানে
1: অন্যটা ইচ্ছা রাই নিমে এক আজকে লাগা নিম আগ্রহ আতলি ইচ্ছা আতলি বলিকি যেতে বহুত সম্ভব মানালি তা হন্যে আগ্রহ কা ইচ্ছা যেতে কি মান্না কথা হলে নিমে কথা যদি এনে কাচ নেখরা বেন্দ থালি তা আর সামিয়া ধি মুঞ্জর কো আর ই কথা মাল মুঞ্জরি হলে নামে সান্তা সামিয়া কম আতলি অন্টা কথা শেষে মেনত যে নিম তা নিজের ইচ্ছা রাচা বলিকি পাঠ পাঠকার আর নিজের হেডুনু নিজে নিম জিকার আর সমাজ বনে এরকার আর ওটা আকুন সুস্থ সুন্দর জিয়া নিমে পরিবার নু নিমে কটরালি সমাজ নু ঠিক হিসাব নাতলদার হলে নামে এরা খাতরালি যে নামে কোনো সম্প্রদায়ের বিশেষ করে নে পদ্মান গুঠি রানার নামে ই কুকায় হাত দারিন পাঢ় যে ইন্দির কাম ইন্না নামে সান পাড়চা হলে তা আ তাহি শাশ শ্বশুর তারা কো আর খাটো আর আসানি তাঁর এদের কি বেশি পাঢ় ই প্রকারটা মনোবৃত্তি আগলিন তীর আচার ধীরে ধীরে নামে আকুন তক মূলপুছ আর কি মানা আমি মানসিকতা আতলি নি পদ্মা নি গুটি তা হন্যে আলার লাগান নিম এদের তেঙ্গর পদে অধে
0: এন আপনার কি লাগান তেঙ্গালেন যে কুকা হাদু আর কুকো হাদু নু কিছু ফরক মানলা দিন ভাবর হালে কুকর তি কুকা বেশি মানে দুহিতা দুহি কুল কুহিতা মানে দুহি মা বুয়ারিন হি এরিত আউ শাশ শ্বশুরার পান হি এরিত তো কুকা হাদু বন যেতকি আঘালি পাড়তর যেতকি তাঙার শিক্ষিত কামর পরিবার বোধ আতকি শিক্ষিত মানত আউ পরিবার বোধ ভলসে চালাব সমাজ এসকে আউ এঙ্গে বন্ধু বান্ধব এসকে বাহার খাতর আপন সাফান মা ধি পাড়কি রহলে আদ সব ভল মান
1: তার নাম আশা কামত যে যেতকি ভি নামে ভাই বহুড়ির মেনালার আদান তাম ভাবর নিমে কথাবন আর নিম যেনতা তেঙ্কার নিমে কথা নিবত বাত যে কুকা হাদুনটা হেকরি একা নেকরি নিম পাড়কার আর ই সমাজ নকুন প্রতিষ্ঠিত হেকরি আতলদার যেতির তামে কুকায় গেহি সুযোগ চিওর নামে সমাজ নুহি কুকুসি যেতকি অধিকার আতলি কুকায় গেহি এতকি অধিকার আতলি কুকায় বিনা পরিবার অধুরা দু তো নাম কুকা হাদারি নেকানিকি পাড়তত আউ নামে সমাজ নু তাঙ্গানটা সম্মান চিওত আ কথা মন ভাবনা কথা আর নিমেস্তি অনেক কথা প্রেরণা মানে তামান হাখর বলিকি আসাল কামালদাম আর নিম ইন্না বার্চকার নিমে জিয়ান্তা দ্বিপদ কথা ইনা তেঙ্কার নিমান আকাশবাণী তার্তি অশেষ ধন্যবাদ জুহার
0: জুহার
1: জুহার। ইন্নান্তা মাক্কাপু পু ঝকাঝকা কার্যক্রম বন ঈশানিয়ত ফির ঘায়ে জেতেরিন জুহার।

0: মানে সব টু নয় জন পপঙ্গিয়া বাবাজির টিপ কপিলর বাজনা সঙ্গে দুই মানিয়ার গানা শুনব আজ রাতে রঙিয়া টিকরার বউল তলর মন্ডলি উথলি পড়বা হো
1: আজ কানা বাগো
2: আজ পরে সঁচার হেবা
1: সঁচার কানা এগো
2: সালির ঝি সঁচার বলেনি হে বুঝে আউ কেভে বুঝবুলো
1: সঁচার কানা গুটি আগো সাথে
2: বেড়ি টেকাইলো তুই সঁচার বলে বাহাক মানে ঠুল হেবে লো নুনি বজাবে গাইবে নাচবে আউ পালিয়া মানে ভি সর ধরবে তিনি নাক তিনি নাক তিনি নাক ধৈয়া
1: বনে বাগো মুই দেখি আইমি যে
2: আইবু রে মা তুই আইবু তোর বুয়া মা কে ভি কহেবু পড়া পাঠ কে কহেবু আউ আউ মানকু ভি কহেবু ইবু কা হেলা
1: মোর মা নাই ন যে গো
2: কাহি গলা
1: কে জানে গো
2: গাধি যাইতি বারে ননি
1: মোর মা কে মুই নাই দেখি গো
2: নাই কান নাই কান্দ্রে মূর্ধন মুই চিকির পো তোতে ন খিজেই হউছে মা নাই থিলে নাই তোর বুয়া তো থিবা ননি
1: আচ্ছে
2: এ মা নে এ দে নে এ 10 পয়সিটা নে কিছি কানা ঘিনি খাইবু মতে তুই নেহা চিনু মুই ভি তোর কানাতে লাগমি যে
1: তুমি মোর কানা লাও গো
2: মামু রে বেটি মামু বলবু মুই পরে তোর মামু নট সদা বেলে খট খট
1: মামু গো মুই সঞ্চার দেখি আমি কিনি গো
2: নিশ্চয় আবু রে মা যা মা যা যা খেলবু যা যা
0: পপঙ্গিয়া বাবাজির টিপ আদি গুরুর ঘাত কুনু মাহারর চকর চাউর পুরিয়া নীলমণির চাখি আর কপিল বুড়ার ছটা দেখি আব
3: যে যেন পারুছ পকাই আন পান বৈর চিড়িয়া ঠিকড়ি ধন্ডি মুন্ডি যার যেন মন লাগুছে তহি পক আদে দেখ পার খুললি
4: ভাগবে শ্বশুর গজড় লুকর দিয়ে ঢুসমে হো খেলবু তো খেল আর খালি ডুমলে কানা কন্দমূল পাবু
5: মনে তো কিছু পয়সা নাই দিছে যে আসিকরি না ধরে দেবা
4: মোর বি পুঁজি বুড়ে দেলা নই শ্বশুর দেখো তো হই গজড় মদন কে যেতে কহলে বি দিয়ে অদলে হবারটা নাই ছাড়ি বজামি শ্বশুর কে থাপড়েটে যে আগ লেহটি যিবা
3: মতে বি গুটে দিও ন পারে খেলমি
4: ইহা কর হেদে থানা বাবু আহলে ন চাল ভাগু
5: ঠিক কৌচু যাও যাও যাও যাও যাও
3: ইন ঘুমত লগেছ নাই জুয়া খেল চালিছে হ্যাঁ
6: নাই কিছু নাই করবার থানা বাবু পারে পারে পকাই দেখুথুলু
3: দি বাগু ঠিক দেলে ন কে রে উত পটি খেলুছু নাই এ এ মুই নাই খেলি আজ্ঞা মতে ছাড়ি দিও মুই নাই খেলি মুই তো খালি দেখুথিলি আজ্ঞা হ্যাঁ মানে কেন
7: কেন মানে খেলুলে বা তুই তো এই পটি উপরে উলদি হেকি বসিছিলু মুই নাই দেখি বলুছু এ খেলারি কেন তো না
6: বয়সাখু আজ্ঞা
7: বয়সাখু রহন পলৌছু নাই চাল চাল থানাকে চাল এ তুই বি চাল তোর না কেন বা
6: মদন
7: চাল চাল চাল আজ তোর খরণ ছড়াবি দেখুছু কি নাই দেখুছো এই বাড়ি
6: এ বা মরি গলি রে বা
7: মোর বাড়িকে তুই নাই চিহ্নি বস বসি না এ খেলারি সফা সফা কহ কেতে পার খেলেছু আর যেতে রখিছু বাহার কর পয়সা
6: পারে তো খেলেইছিলি হজুর
7: পারে খেলেছিলু নাই চাল বেটা থানাকে চাল

0: দুই কে দুই পণ দুই দুণে চার পণ দুই তিরিকি আট পণ দুই রে চার ন পণ।
1: হয় রে মা, দুই রে চার ন পণ।
0: দুই রে চার কমি গো, দুই কে দুই পণ দুই রে দুই চার পণ দুই তিরিকি আট পণ।
1: দুই তিরিকি
0: আট পণ,
1: দুই তিরিকি আট পণ নুহে রে মা, চ পণ কহ। দুই তিরিকি চ পণ,
0: দুই তিরিকি ছ পণ, দুই রে চার ন পণ।
1: দুই রে চার ন পণ নুহে, দুই চৌকু আট পণ।
0: তুমি গেজাটে গো, দুই রে চার ন পণ।
1: দুই দুই দুই দুই চারটা দুই মিশা তো বেড়িটে আউ আংটিটি গন।
0: এক দুই তিন চার পাঁচ ছ সাত আট।
2: দুই বাপ যে এটা কাঁ ঘুষাটে লগাইছ?
0: এটা পড়কা বৈঠুছু পরে।
2: পড়কা কি পারা রে মা?
0: পড়কা
1: বেড়িটে পড়কা বলুছে, এড়কিটে হেলা ন পড়কিয়া বলি নাই পারবার।
2: বাপ চেন্তা গেজা, ঝি সেন্তা বেড়ি।
1: গেজা বাপর হেজা বুড়ি গলা ন ই বেড়িকে পড়েই পড়েই।
2: কহলা কথা মর মানুছ কে তুমি কহ তো?
1: কেন কথা নাই মানলি?
2: তুমি যেন চলন ধরিছ ইতে কে মুনুষ নাই হন?
1: মুনুষ নাইলে নাই মাকর তো হবে।
2: ই ছুয়াটা মুনুষ নাই হবা কারণ মাকর হবা, ইতাকে মাকর করবাকে পালিছ। তুমি এন্তা সুদু বুদু হয়ে চললে লোকে তুমি ভকুয়া বলবে জানিছ। কপড়া লতা এন্তা ক্ষয়ক্ষিনে করে কাণ হবা জানিছ?
1: কাণ হবা মোর কাণ উনাটা হবা।
2: কাণ হবা কাণে পছে জানব। ইনকে আস তো মোর পাশকে টিকে আস, নিও এটা পিঁধি আইব ভিতরুজ।
1: ইবা প্যান্ট কুর্তা এটা মুই পিঁধমি?
2: হ্যাঁ হ্যাঁ তুমি পিঁধব, নিও এ ভিতর পিঁধি করে আইব যো। ওহো য কৌছে
1: যাওছে যাওছে।
2: এ মা সুকু আ তো আ, এটা দেখ তো কাণা এ
0: ইতে কাণা হেকু
2: হে যে পিঁধি চলেখে ফরক টে আয় নুয়াটা
0: মোর লাগি আনিছ বাড়ি গো।
2: হ্যাঁ রে মা তোর লাগে আমার সুকুন লাগে। আ তো মা পিঁধে দেশি আ তো টিকে। হ্যাঁ দেখ তো মা কেনতা দিশলু যে রজার ঝি লেখে ঠাটে ধরিছে রে মোর মা অপসরি আয়।
1: ইবুয়া হসুচ কা করি, বটম গুড়াক লগে দিও।
2: সথে তুমি গেজাটেও যেতে শিখালে হেলে শিখুছ, আন লগে দেমি আন। ইন্তা উল্টিয়া নাই পিন্ধ এন্তা লগাস বুঝল?
1: ইবা সুকুন তুই বি নোয়াটা পিঁধিছু, কি দেলা রে তোতে নোয়াটা?
0: হে তো দিলে।
1: তুমি মোর লাগি কা যে এতে ঘিনি বিকি আনি দৌছ, মুই তোমার কি আয়ে যে?
2: তুমি মোর কে হ কি নাই হ, মুই তোমাকে এই গান ই সমাজে মনুষ পাখির মনুষ করি থুইমি।
1: মতে কাঁ যে গছে চড়াব, মোর আম তুলবার নাই ন কি টোল পিটবার নাই ন।
2: ই যুগে বঞ্চবাকে হেলে লড়বাকে পড়বা, তাক দেখাবাকে পড়বা। কেঁচুয়া লেখে পড়ি রহলে কিহে নাই পচরান, লোকে কেন ক্ষেতর ঢেল করি দেবে। মুঠে খাই খটে শুই দেলে জীবনটা তো জীবন নাই হয়ে যায়। ই জীবনর বাহারে আউ গোটে জীবন আছে, যেন জীবন মহুল কুঁচি লেখে পাউলি উঠসি ছনছনি যায়সি।
1: মামলি মনু

0: আরে আরে এটা কা করছু, উঠ উঠ উঠ। এ দেখ তোমার পরাথি দেউল অলবত হবা, আর তার জিমা নেবু তুই। হেলে পিলা, মোর বুতাটে বি তোতে করবাকে হবা।
1: কে বুতা হজুর?
0: হ্যাঁ শুন, ইয়ারে আবো কানে কহিমি, হেনতা কথা বড়ে পাটি থি নাই কহি হুই।
1: বুঝলি বুঝলি
0: বুঝলু তো।

0: ভাই,
1: কাম বলুছ?
0: আমার বাবু ডকেইছন।
1: এহেরা হাসপাতালু হয়েছে, নাই যাই পারে।
0: এ দে 100 টাকা পঠেই দেইছন।
1: 100 পটন কি 1000 পটন, মুই নাই যাই পারে।
0: জনে পিলাতি নাই হি পারবা কে, মহা দুঃখ পাউজি।
1: হাসপাতাল কি আনো?
0: হুকুম করিছন আমার রুদ্র বাবু।
1: কাম বইলু, রুদ্র বাবু হুকুম করিছন?
0: হ্যাঁ, আমার রুদ্র বাবু। তুমি আমার রুদ্র বাবুকে নিয়ে চিন ইলাকার বড়ে লোকান, যাহা কর্মি বয়েলে কলে, যাহাকে মার্মি বয়েলে মাইলে, আমার রুদ্র বাবু।
1: ম বড়ে বহঙ্গরান তোমার রুদ্র বাবু নেই?
0: বহঙ্গর বলুছ ভাই, তাকর দীপ্তিরি যে যাইছে সে খালি জানবা। জলদি চাল, দেরি হলে মতে সত্রি করম করবে আমার রুদ্র বাবু।
1: পিলাতি করবারটা সহজ বুতা নিহে, ঘরে নাই রখ, হাসপাতাল কে আন, কেন আছে সে টুকিল?
0: আমার রুদ্র বাবুর ঘরে।
1: যা কহি দেবু যা, মুই নাই যাই পারে। তাঁকর যাহা করবার আছে করবে, তাঁকর দরকার থিলে মোর নিকে আইবে।
0: দেখো ভল মঙ্গল আছে বলে জলদি চালো।
1: থরে কহিলি পরে নাই যাই পারে মুই।
0: কহি তো দেমি নাই যাই পার বলি, হেলে তমে বি জানিত ই কথা শুনলে কাড়া করবে যে আমার রুদ্র বাবু।
2: রুদ্রবাবু অছন?
3: কে?
2: মুই মদন।
3: আস আস, ভিতর কে আস।
2: জুহার আজ্ঞা।
3: জুহার জুহার। আজ পূর্ব দিগর বেল পশ্চিম আড়ে উদলা কেনতা?
2: বেল ঠিক দিগু, ঠিক বেলাতে উঠছি আজ্ঞা।
3: বাহ বাহ, আজ মুই কায় কথা শুনুছে? মোর কান ঠিক আছে তো?
2: দেখুন আজ্ঞা, ঠিক করে দেখুন, মোর মুহূর্ত ঠিক আছে।
3: হয় হো মদন মোহন, তমে ঠিক সেই মদন তো?
2: দূসরা মদনটে বলে ভাবুলে কে?
3: মুই তো ভাই যুড়ে মদনর না শুনিছে। গুটে মদন শিবর আঁখি থি জলি যাইছিলা,
2: আর গুটে মদন
3: রঙিয়া টিকরার মদন, গেজা বেড়া মায়গণিয়া মদন।
2: হেলে ই মদন রুদ্রর আঁখি জলি নাই পারে।
3: 84 সিদ্ধ মানকর লেখে মহামহা গাড় ভিড় বিষম সন্ধি কথা কহি বসল না দেখুছে?
2: কথা তো সবুদিনের কথা, কথা খেবে গাঢ় ভিড় ভিতরে নাই পশে। ই আমার লোকে কথাকে গাঢ় ভিড় করে দেশান, কথার তীর ছাটে ছাটে যাইছি আর সিধা সিধা সলখাসি।
3: সত কথাটে কহেল হ মদন মহাপ্রু, তমকু যে দেখিছে আঘু, আজ পড়তে যাবাকে তমে কহ। ছুয়া নু বুড়া তক যাহাকে গেজা ডুড়ু গজড়ু সুদুবুদুটে বলি কহি আসুলে, আজ তার মুহু ই অবিধা ব্যঞ্জনা লক্ষণর তীর ছিটিয়া কাণী মান শুনলে কিয়ে পড়তে যাবে কে যে তুমি সেই মদন বলি কহ তো? হ্যাঁ,
2: সবুদিন সবু কথা নাই থাই রুদ্রবাবু, আজ আপন যাহান আঘ নাই থাই, কি আও কিছু দিন গলে সেটা হেই নাই রহন। ঘায়ে তলে তো ঘায়ে উপরে, উপরে থিলে আমি ভাবুথিসু যেনতা তলকে নাই যাও, আউ যে তলে থিসি উপরকে যেবার লাগি ভাবিবি নাই থায়। সমিয়ার করামতি বুঝবারকে মনটে দরকার রুদ্রবাবু, সমিয়ার থাপড় সহেবাকে বনে পিঠিতে দরকার। আপন যাহা যাহা করুছন আপন ভাবুছন কিহে নাই দেখবার, কিহে নাই জানবার। ঘরর টাইট কবাট খাপি দেলে দিন তো রাত নাই হয়ে যায়, দিন দিন হেকরি রহেবা। খালি রাত হেলান বলিকরি ঘরকর মায়ন উসত হবাসি নে, রাত তার কলা কলা ডেনা নাই ঝারে।
3: তোমার কথা শুনি মতে সাধ বুড়ার কথা নিয়ে লেখে লাগুছে হো। হ্যাঁ, কেনু জানল কেনু শিখল হ মহাপ্রু, পতর পিঁধা সবরেন কি লুহুকুটি লুহরেন এনতা উপে নাই জানি, কায় হুন্দর কি কলা হ? হ্যাঁ, গুটা রঙে

0: ভৈরবী মা, ঠাকুরানী মা, মুই টাকা করব কলি মা, মোর মুড় মুরকুটি দেবা, বালু ছোয়াটা কো টুটি চিপি দেলি, টোকার লোভতে অন্ধা করে দিলাম মা, তুই তুই মতে খাই দে মা, খাই দে মতে খা মা, মতে খা।
1: শর্মঙ্গলিয়া, শর্মঙ্গলিয়া, কান হইছু রে, বোঝা হয়ে গেল নকে, ইয়াড়ে কে আ, আ মোর কথা শুন, নে নে নোট বিড়াক নে, যা কপিল বাহাক রোজন ঝি অছে তাকে ধরি আন মোর পাশকে, নাই এলে বর কষি আনবু।
0: মো সমানি করি কহ কহি দৌছে, কাঁড়া বয়লুরে পাজি আউ ঘে কহ তো, মুই মুই বয়া হয়ে গলি নাই, আরে শয়তান মতে বয়া কলা কি, মদনর ছুয়া টটি চিপবার লাগি কে কহেলা।
1: দেখ তুই বড়ই বড়ই কথা নে ক, ছুয়াটে মারি সাইলু ন, মুই চাহলে ততে পুলিশ হাতে দেই জেল পঠে দেমি।
0: কাহাকে জহল পঠাবু রে মুনুষ মরা রাক।
1: শর্মঙ্গলিয়া,
0: এই কুটটা দেখিছু, মুনুষ দিহু অসুর পণ ছড়াবার কে, এই তার ঠানু আর দুসরা অস্ত্র কাই পাইব।
1: শর্মঙ্গলিয়া,
2: কাহালা শর্মঙ্গলিয়া ভাই,
0: কে মদন বাবু, মদন বাবু, মুই ন তোমার ভেজা বুড়ে দিলি, তোমার নুনি ছোয়াকে মরি হাতে টোটি চিপি দিলি।
2: তুই তুই মোর সুখনকে কা করি, কা করি কহ, কাই কাই দোষ করিছিলা, কাই লোকসান করিছিলা তোর?
0: মুই কে ন জানিছে বাবু, রুদ্র মতে মতেই দলা হাতে টোকা গেছে ধরে দিলা আর কহেলা যা মদনর জোয়াকে মারি দেব।
2: শর্মঙ্গলিয়া, তুই এটা কান কলুরে, তুই এটা কান কলুরে শর্মঙ্গলিয়া।
1: হি বুয়া লুরা, তুই আ আ ভিতর কে আ, বড়া দিন এলু যে, কেতে থর তোতে ডকে পঠাইছে জানিছ, তোর লাগি মোর ভিতরটা কেন্তা হচ্ছে তুই খানে জানবু, শুনিলি মদন গেজাকে তুই বদলাই দেলু পরে, তুই কায় মন্তর জানিছিল, হ্যাঁ মহনি লগাই দেলু গেজা পিলাটা, আজ পুষলা নাক সাঁপ লেখে ফঁ ফঁ করুছে, শক্তিময়ী হো তুই, তোর ভিতরে কানাটি অছে জরুর, হলে তোর মোর তো পহেলা ভাবে, তোতে না তো পহিল করি সঁপি দিয়েছিলি মতে, তুই লেকিন পর করে দেলু, পচরালু বি নাই।
3: মোর ছুয়া কেন আছে কহ?
1: ছুয়া, হ্যাঁ কায় ছুয়া রে, তুই পাগলি হয়ে গেল নকায়?
3: নিয়ে হুয়ে নহে মি, কেন মোর ছুয়াকে রাখিছ, মোর হাতে সঁপি দে।
1: ও সে ফসকা কথাকে দুহুরেই করি আর কায়লা,
3: মামুলি নৌকরি টাকা লাগে তুই মোর কুয়ারি পনকে মোর লাজ করে লাজকে লুটে পাতে দলি দেইছিল।
1: মামলি নৌকরি, নৌকরি লাগি লোকে কাঁড়া নাই করুছন তুই জানিছু, আরে নৌকরিটি নাই পাইলে আজ কাঁড়া হইতি তোর দশা, কেন থিত তুই, নাই না তোর ছুয়া,

0: হেলে কথা দৌছে, মুই কথা দৌছে লুরা, তোমার মূর্তিকে তোমার প্রতিমাকে হনুমানার ছাতি রাম সীতা লেখে সাইতি করে রকমি লুরা, আস পিঁধে দেমি আস লুরা, গলাবেলে তোমার মা লেখে হরুদটা, তোমার মা লেখে হরুদটা ঠিক ঠিক দেখে দিও লুরা, ঠিক দেখে
1: মদন মদন মদন

0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: তারপরে ছোট ধান ওই 1000-1300।
0: হ্যাঁ হ্যাঁ থেকে তার মানে যেন পানি যা হতো না ওইটা বড় ধান
1: বড়
0: মনে
1: ধান
0: করো
1: পূজা যমুনা আসে সে
0: হ্যাঁ
1: জায়গায়, আবার এটা মালথি মাল ধান আসে
0: মালতে মাল ধান কেন কেনা করছেন
1: 1000-1300 আউ
0: 1000-1300 এটা মানে করছেন নাই কি
1: সেসাঙ্গ ছোট দিন
0: বেলে
1: ছোট
0: এই
1: ধান
0: যেন
1: মানে
0: হ্যাঁ এই যেন বড় ধান মানে কেতে কোন জায়গাতে করছেন পাকাপাকি হন্তা
1: 2-3 একর
0: দুই তিন কোন আর বাকিটা দুই তিন একর
1: মাল
0: আমার মালে তার মানে সান ধান মানে করুছ
1: আজ্ঞা।
0: এটা যেন আপন চাষ করুছন বেলে মাটি পরীক্ষা পরীক্ষি এন্তা করাছন কি এন্তা নিজের
1: না
0: হিসাবে
1: হলে
0: করছন
1: কেবে কাছি না হলে নাই
0: করছন বি ঠিক ঠিক হচ্ছে বেলে আপনি যেন জুতাউতি করছেন পয়লা আমি তো পয়লা
1: হ্যাঁ
0: ধান করলে
1: আজ্ঞা।
0: জুতাউতিটা করুছ ধানটা যেন চাষ লাগি যেন আমি জমিটা জুতুছ কাঁ থেকে জুতছন আপন
1: ট্রাক্টর
0: সব ট্রাক্টর
1: আগলি তো হলে জুতু দিলে এবার হল নেই সবে বিকি দিলে হল ট্রাক্টর আও পাওয়ার টেরে চালিছে এসে নিয়ে
0: হল থিলা আপনকর আগরু
1: আছে নি বেবে বি গাঁরে ওছে দুইজন
0: আপনকর
1: তিনজন
0: নাই
1: রাখিছো
0: নাই
1: না নয়
0: আম হ্যাঁ গাঁ মানক টিকে কম রাখি দিচ্ছ তারপরে
1: হলে বি এবে চাষ করুছন কিন্তু বহুত কম
0: বহুত কম আছে
1: সেটি টাইম যহ লাগবা এতে টাইম কম
0: সময় যহ লাগুছে জুড়ে বলদ জুড়ে কে রখবাকে পড়বা তাকর সেবা যত্ন করবা পড়বা হলে গোবর গোবর টিকে লেকিন মিলি যাইছে গোবর টিকে খত টিকে নাই গা বলে পাওয়ার টিলার আর ট্রাক্টর থেকে করুছন নিজের টাকা রখি বড় আসছে
1: নিজের পাওয়ার টিলার উঠছে
0: পাওয়ার টিলার উঠে নিজের টাকা রখি সেটি কিছু কিছু নিজে ইতকি পারবে করে দেবে বলে তো নিজের পাওয়ার টিলার আছে বলে আর ভোড়া আনি নাই লাগুছে মানে ট্রাক্টর টুকটা
1: বাইচাস লাগছে ভিড় ভার টাইম রুয়া টাইম রে যেতে বলে তাহলে ভিড় পড়ি যাইছে কেন মানে বুতিয়ার বাড়ি পড়ি দেবে যাও তারপরে সে টাইম যে কাদো দেওয়ার লাগে পড়ছি
0: কেতে থর কোনে জুসম ধান মনোয়ার আগরু
1: ধান বুনবারটা অলগা আয়া আর রুয়াটা অলগা
0: হ্যাঁ আচ্ছা সব রুচন গা আপন ছোট
1: নাই
0: ধান মানে রুইসন হইল যে
1: নাই নাই
0: হ্যাঁ
1: ডাই রুয়াটা কম বেশি 3 একর
0: রুয়াটা 3 একর
1: মালটা 2 একর
0: যেন বুনাটা করুচন সেটা কেনে দুই থর কোনে দুই তিন থর জুতছন কি থরে তি
1: হ্যাঁ দুই কাছ জুতি করি তারপরে বুনি করি ফের কাছে জুতা আসি
0: হ্যাঁ সেটা তো তারপরে করবা কি পড়বা
1: না হে সঙ্গে সঙ্গ নাহলে ইয়ে চোড়ে চোড়া খাই দেশ
0: উপরে উপরে সব রয়ে যাবা চেরে চুরগুন মানে সব খাই খাই দেবে
1: না হয়
0: ভিতরে না হেলা উপরে উপরে উপরে রয়ে যাবা না সেটা খাই নেবে
1: আজ্ঞা
0: বেলে এই যেন আউ যেনটা রুয়াটা সেটা কেনা করছন
1: রুয়াটা পল্লা পকা আছে আজ্ঞা পয়লা কাদু করি করি ধানকে বুতরা হওয়া তারপরে টিকে টিকে গজা হওয়া কি পরে পল্লা পকা হওয়া
0: বিহন বিশোধন করছন কি নাই করম
1: এখানে যেন মিলুছে পকেট ধান
0: হ্যাঁ হ্যাঁ সেটা
1: বিশোধন নেই করে
0: আসে নেই করে আসে তারপরে নিজে নাই করম
1: নাই
0: রুয়া ছোট ধান হোক বড় ধান কিছুটা নিজে কিছু বিশোধন
1: নাই
0: নাই করম আচ্ছা আও তারপরে নিজে তো সব নাই করে পারতে লোক বাক মিলুছ
1: হ্যাঁ মিলছন লোক বাক
0: তারপরে এই যেন আমার রুয়া রুই বেলে আপনকর হেন লোক লগাউথিবে
1: আজ্ঞা
0: আচ্ছা
1: লেডিস বারসন বিবার লাগি পোলা যাব
0: নিজে তো নাই করি পারন তিন চার করে পোলা বেলে একাসারি করলা বেলে কম কম হলে ভাল করি হেবা একাসারি তো নাই করি হুই আর তারপরে গলা যে বছা বুছি ঘাস বছা বুছি কেনা করছেন
1: এটা বি মানে লেবর বারসন
0: লোক লগে করে করছেন ঘাস মরা মরে কিছু দেশন
1: হ্যাঁ লটা মরা 2 ফুট ডি
0: লটা মরা বি দেশন দেখিকিরি আর তারপরে ঘাস বছা বুছি বি তো লাগুতে বা হাতে সেটা বি করুজন
1: উসো মাইলে বি সব নাই মরে আইয়া রই যাইছি এতে লেই ফের টিকে সফা করবার কে পড়ছে
0: জুতলা বলে কিছু গোবর খত খুতা কিছু দেশন কানা
1: সেটা আগলি দিয়া হতো লাইয়া যেতে গায়ে দামুর থিলে গাঁ মানকে বহুত টে রখি দিলে এবে সেই জিনিস নাই ন আউ বলে সেথিলাগি নাই দেবার সার দিয়া হচ্ছে
0: ঘিনুয়া বি গোবর নাই মিলবার
1: মিলবা কিন্তু যে যেন্তা দৌছন অধা নাই দেবার
0: দরকার পড়লে বিনা গোবর দেশন বি কিছু আর নাহলে বি বিনা গোবর থেকে করুছন আমার পুরা বিনা গোবর থেকে করুছন চাষ হ্যাঁ
1: সার সব
0: তার মানে পুরা পুরি রাসায়নিক সার উপরে নির্ভর করুছন
1: আজ্ঞা
0: আচ্ছা আচ্ছা আপনার নিজের বি গায়ে গোয়া কিছু নাই রখি
1: নাই নয়
0: গায়ে বলত কিছু নাই না নাই
1: নাই
0: আচ্ছা এই যেন আমার তারপরে সার মানে যেন দৌছ আমি রাসায়নিক সার মানে সেটা কেনটা খেপ খেপ করে ধান বুনলা বলে কেনটা দেশন আউ তারপরে গলে যে আউ কেন কেন সময় আতি দেশন কাঁ কাঁ সার দেশন
1: ইউরিয়া দিয়া হয়েছি আর ডিএপি দিয়া হয়েছে স্যার বুনা ধানরে গস্ত হয়ে ধান বুনি দিতে তাহলে বেড়া রয়েছে গোটে টাইম সে বেড়লা বলে সে সার দিয়া হয়েছে
0: বেড়লা উত্তর
1: হ্যাঁ সেটা থরে দেওয়া হওয়া তারপরে কিছু দিন ছাড়ি করি ফের টিকে বড়ি যাওয়া গছ কি ফের থরে দেওয়া হয়েছে
0: ফের থরে
1: তিন থর দেওয়া হয়েছে স্যার
0: আচ্ছা ডিএপি ইউরিয়া এটা মানে আমার
1: পটাশ লাস্ট কে মিশালে আমি সোচন
0: জমি জেন জমিকে দেখি না যেন সুবিধা অসুবিধা দেখি

শ্রোতামানে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর তেজাব কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করেছেন নীতিন মুকেশ, অলকা ইয়াগ্নিক এবং সবীর কুমার। জাভেদ অখতর গীত রচনা, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।